अजा अजा अभी जाओ, क्या बात है दोस्तों। मौसम के समाचार हतिसौनक met hooguit enkele hoge wolkenvelden. Bij een zwakke tot matige zuidwestenwind wordt het 19 in het noorden en 23 graden in het zuiden. Vanavond blijft het lange tijd helder, maar in de loop van de nacht raakt het vanuit het westen bewolkt. De minima liggen tussen 9 en 14 graden. Als je weekend hebt, dus kan het de maximum temperatuur 19 graden, 19 graden regen. उसके बाद zondag, रविवार को 22 graden, weekend के बाद सोमवार को 21, मंगलवार को 25, बुधवार को भी 25 graden होने वाला है। क्या बात है दोस्तों, क्या मौसम रहेगा।

0: तू दीवाना के बाद हम तुरंत चलते हैं भैया सूरीनाम देश में। हम लोग जानते हैं कि नीदरलैंड में अन्य देश में होंक बाल बड़ा जोर हुए भैया अमेरिका का खेल है, लेकिन सूरीनाम में भाई होंक बाल कुनेपल से मारी से गो ई भाई करके बड़ी दुख के बात है भैया। बाल खेले वाला चीज से और मारी से आप लोग को पता है दोस्तों कि यहाँ नीदरलैंड में निक्स इन ये कॉफर में नहीं है। सूरीनाम में सबन कटलीस ले चले है, लाठी ले चले, टांगा ले चले कि कोई से झगड़ा लड़ाई हुई तो उसे सबन लड़ सके। और यहाँ पे नीदरलैंड में सबन और होन बाखनेपल धर के चलत रहा पहले के जमाना में कि जब मैं तो किसी सिपाही सर रास्ता में पकड़े तो ना बोली तू वहां पर ले के चले है वन देते इसमें स्पोर्ट दमाक मदार इस ओ फरबोधन में से ओकर बारे में भी यहाँ सिपाही बड़ी जोर तोर से ताके लगल है कि तू होंग बाल कुनेपल ले के तू हम कहे धले तू जा बाल खेले कि ओमा परमानेंट रहे दक रहे के खून अनबुत में से सो इस बाकी सूरीनाम में हम ना फरवाक कलरी की होंग बाल कुनेपल से कोई मारी से भैया एगो ई बाइकर के लीली दौरप व्यक्त के बात है हमारी मौसी तो एगो बोले हैं एगो ई बाइकर बोले है का लीली दौरप व्यक्त में भैया चोटाई गए हैं बोले खराग बैन पोकिंग टोन बरूफिंग होंग बाल से कोई बरूफ करता भाई एगो हम मस्कर द मन और कर हाथ में ना पिस्तौल ना ना छुरी रहा ना कटलीस रहा मौसी ओकर हाथ में रहा और कुनेपल रहा भैया और ओही से भैया मारी से ई बाई करवा के मारी से और बोले मारवेश निच बै तमा कर मारिस तो बकी ना ओकर ई बाई को चोराई पाइस ने कुछ ले के भाग पाए बकी दमियान चोटाई गए भैया चोटाई गए है बोले हैगा 11 बजे रात के बात है एक सब बरूफ करी से बोले कर वेल है लाख तो फिर ओकर मुड़ी वेल फट गए भैया मुड़िया पे मारी से और ई बाइकर चोटाई गए है हमारे मौसी तो जो कोई देखियो होंग बाल ले के चले तना सोचे हो जा बाल खेल उसे सूरीनाम देश में सब रोव भी करे लगल है उन दंग से खबरदार इंसिडेंट लाख द फरदख्त एंड नीट इन इट्स व्यक्त नीमन। और दोस्तों ik ben voorlopig niet op de Facebook live want ik heb het eerder doorgegeven कि हमारा Facebook सब हैक कर ली से भैया ik heb een nieuwe account gemaakt the account is wel actief maar meta जो है भैया जो Facebook के है het is regels van hun dat je 2 maanden een account moet hebben dan pas kan je live gaan dus het duurt het even mensen voordat ik weer live op het Facebook ben met mijn nieuws. तो जनता और आगे को हम अपना प्रोग्राम लेकर चलते हैं। हम चली रहे भैया संतों की चांद संतों की तो आज दुनिया में ना है लेकिन सूरीनाम देश में सबन उकर एको बोर्स बिल्ड बना दी से और एकर बारे में कभी कोई जमाना में निकेरी के यानी कि दुखी बोले रहा बोले आज दीमानी इस बोले वर्तन बिल फॉर हेम खमांग और यहाँ पे फी हैप्पी ओकर बिल बनाई के धर दे से अन बोर्स बिल देन फन चान संतो की एकर बारे में फी हैप्पी के अंदर फोर्सिटर असीस कुमार गोयानन बोले हैगा संतो की के तलातन फर एवखन एन एंकल बोर्स बिल देन गया दी से दत अल लेडर्स दी बे द फी हैप्पी हैवन uitgedragen moeten worden erkend gerespecteerd en gewaardeerd बाकी एकर बारे में और कुछ यहाँ लिखल है भैया कि बोर्स बिल्डवा के बारे में ली फ्रांसीर जो रहा बैतलान के है भाई खस्प्रेकन वर्दन खफूर में ते ली फ्रांसीर इन है बैतलान मर गया दिन स्टेल दत ओक मार मुखल खेदन साल वर्दन खकेकन एंड इसे बोर्स बिल्ड दोर लोकाल कुंस्तनार तलातन ऑन्टवेरपन तो यहाँ बताए गए है एक हैप इन द कांडर फन वीक में फ्रेंडर फन पार्टी गेस्प्रोकर एंड दिस एन बराबर वर्कर में द ली फ्रांसीर फन een aantal borstbeelden uit het buitenland aan zo'n project. Dat heeft allemaal bhaiya Gaya Deen Bolise. Toen hier betaalde gij het dus toe. Bolle hege instemming dat ook een formaat van een borstbeelden en hoe deze er precies uit moeten zien. Al die zaken moeten nog geplaatst worden. Ik hoop mensen dat een goede kunst naar dit kan maken. Want hem vind ik er zelf persoonlijk dat de beeld van Jagannath Lakshman niet precies is, mensen. En het moet iemand zijn die niet meer ervaren en goed de beeld moet gaan maken. To ye baat hai hamari janta, hamari pyare pyare janta. Ek aadmi bhaiya 51 jaar ke apan dhan ke khet mein umar gaye bhaiya. Dhan ke khet mein agar je dhan ke baat chit hove lagal hai. तो दोस्तों हम लोग तिरक चुचिला निकेरी के एंड दैट क्लब ओक में से क्वारंटाइन पोलर के बांचित है हमारे जनता क्वारंटाइन पोलर के बात है तो क्वारंटाइन पोलर में एगो इन फाइव तक यारक आदमी के लास्ट जाने लाइक मिलल है क्वारंटाइन पोलर में हमारे जनता तो ये बात है निकेरी के साथ साथ दोस्तों हम और आगे को अपना प्रोग्राम को लेकर आगे को बढ़ाते हैं हम जानते हैं फेन फेलखा इस रात के हुतू के बारे में जो सऊदी अरबिया में जाए के और मांगत रहा जहां हज करल जाए ऊपर एगो ड्रोन दागे रहा अब लेकिन अफेयर सिस्टम जो है सऊदी अरबिया ओके सका कर दीजिएगा कि जो अल्लाह के घर है वो तमाम अल्लाह के घर ना ऑन प्लॉफ हुए तो यहां बताए गए है फैल खैस रान जो है ऊपर और देल करी से गए कि हुतू अनफॉलो ऑफ सऊदी अरबिया के बारे में हमारी जनता फैल खैस रान जो बोले हैगा ये यमन में है जो हुतू से एगो खवाल दान ग्रुप है मेन से और जो इस सब जाए के सऊदी अरबिया में दांगे है द लीडन फॉर फैल खैस रान फॉर और देल इन द स्ट्रक्चर मोगलक bewoordingen de Hutus aanvallen om de koninkrijk Saudi-Arabië op bolehega Iran ik help krijgen Hutus ke en rukten recentelijk op in het zuidwesten van Jemen ook voerden ze aanvallen uit op Riyadh en de voor olie export belangrijke Saudische havenstad van Yanbu to hamari janta ye sab baat hai ladai ego na don hove hai buitenland mein Middellandse Oosten mein और यहां पे दूसरा तीसरा आए के और शुरुआत हो जाए हमारे प्यारे प्यारे दोस्तों अब देखो भैया आने न्यूयॉर्क में वाशिंगटन में भैया वहां पर अब गैल है चीनी से प्रेसिडेंट यिंगपिंग हुआ गैल है और डोनाल्ड ट्रंप भैया ओके भरी स्वागत करी से बहुत स्वागत करी से फेलिसिटेट अमेरिकन से फॉलो फॉर 250 verjaardag van de onafhankelijkheid. Het bedankt in Amerikaanse echtpaar voor de ontvangst van de felicitatie. To Jinping, John, hebben jij in Washington meegeil, he, or Wampere, or Yaniki en Donald Trump, bahut swagat karise. Volgens Jinping moeten de twee landen hun verschillen niet uit de weg gaan, maar voorkomen dat de concurrentie uitmondt in conflict. To Lunjano, China, hebben jij Amerika, bahut tankelera, बोले है तो के तेल ना चाहिए रसलांग से लेवे के नहीं तो के हम जो ने ब्लास्टिंग हैगा हैविंग से हैगा सब हम चढ़ा दे रहा और यहां पर वो ही यिंगपिंग और डोनाल्ड ट्रंप फर्स्ट लेडी मेलानिया ट्रंप और ओकावे यिंगपिंग के फर्स्ट लेडी सब मिल के अब घूमे हैं और ओके रोंट लाइनिंग बड़कवाल मिलल है चीना एंड अमेरिका als twee grote wereldmachten een bijzondere verantwoordelijkheid hij verwees naar de afspraken die hij en Trump eerder dit jaar in China zouden hebben gemaakt over de constructieve relatie van de strategische stabiliteit gebaat hebben. Bataille gaye he dosto, concurrentie moet binnen grenzen blijven. Dat klopt mensen, etra concurrentie net jij hoeke. Het moet binnen de grenzen blijven. Belangrijk deel van de speech ging over de strategische rivaliteit tussen de twee landen. Bolle China en Amerika concurreren kunnen zijn, maar dat die concurrentie volgens hem gezond en begrensd moeten blijven mensen. Toen China ke bare mein aap log ko hum bataye de IMF sit kansen risico mein snel opmars for digitale valuta bhaiya IMF ke banchit hove hai IMF tu jane hai bhaiya Suriname ke apan kabja mein pakdi se international monetary funds ke bare mein aap log ko hum batate hain ki Suriname desh jo nahi bina karja se deswa na chal sake hai aur IMF bapal kare kaise tu basaina kariye kaise deswa chalaiye यहां बताए गए हैं इंटरनेशनल मॉनिटरी फंड्स दैट द स्नेलो ontwikkeling van de digitale financiële producten risico's kan opleveren voor financiële stabiliteit en de positieve van de nationale valuta के बारे में हमारे जनता और बताए गए हैं यहां पर gekoppeld aan de bestaande valuta जो Amerikaanse dollar है बोले overschrijdende betaling hoe je hebt volgens IMF nog relatief klein maar groei door daar kunnen de voordelen tegenover staan zoals snelle en goedkope internationale betaling en betere toegang van de financiële diensten के बारे में आप लोग को हम बोले थोड़ा से financiële के बारे में Suriname के बताए दे कि IMF भैया Suriname में कैसे गेरी करी से तो हमारे जनता हमारे प्यारे प्यारे जनता सुदामा के ऊपर हम जाएला भैया ये कृष्ण के सुदामा ना है जोन हमारा गीता है ये उस सुदामा है जोन है गा फे हैप्पी फोर सीटर इन नीदरलैंड फंड डायस्पोरा के बारे में तो डायस्पोरा We hebben diaspora in Nederland, mensen. VHP, John Hega, Nederland, me Hega. Op het eigen Hega, diaspora structureel organiseren en minder afhankelijk maken van persoonlijke contacten. Bolle John losse projecten, Hega, politieke belangen, Hega. VHP, Nederlandse voorzitter, Lachman Sudama, Kebanchit, Karel Hamarjanta. Voor een nationale diaspora raad. Bolle Hega, bredere invulling kreeg van de regeling van de Surinaamse afkomst, John Hamlombati. O Hega, PSA. Jonjon en Mieke en PSA hai personen van Surinaamse afkomst jitra en mi Surinaamse hiya aile hai ook er bare mein bole hai aur de voorstellen maakte deel uit van die diaspora visie van 2000 tot 2050 ja maar hey. Donderdag ke centrale stelde 10e Jagannath Lakshman Leeson in Amsterdam mee raha aur bole hai die geld overmaak over incidenteel hulpverleen nationale diaspora radio nahi Nederland mee, bole hega voorstel kunnen diviseren, luisteren naar de diaspora en mensen van organisatie met elkaar te verminden. To VHP Nederland ke baatjeet aap log ko hum bataila jo niya ke diaspora ke bare mein hamare pyare pyare meetha meetha janta. To aur aage hum bole dilok ke भैया सुरीनाम देश में क्वेट चोरी हो या पुलिसी बिरोह से तलों जाने हैं कई सिपाही पकड़ के बन भई सोना चोरी हो जाए भैया बड़ी बड़ी चीज हो जाए अब देखो यहां फिन कुछ गड़बड़ भई ले शर्म लगे डर लगे बताओ तो मौसी बताओ डर लगे हैं Politie weer spreekbericht over verdwenen bronvis bij politiebureau. Voertuig staat nog bij de berging. Bolle sabbe bolle bramoa hamar politiebureau se. Chori hoi ge si pahi bolle na bolle berging wimba. Want admi lo ke biswaas na rahi ge Suriname bhaiya. Si pahi ke badul karila. So chokar bramoa chal ge god bronvis se ga. Di na de inbeslag namen de politiebureau centrum bij verdwenen staat volgens de korps politie. Nog gewoon bij de berging staat. Weer spreekt daarmee publicatie van de snelle pen en stel dat de voertuig nog altijd onder verantwoordelijkheid van de politie valt. Want je door autobron via koetsbeslag gereden is de politie verantwoordelijk om die ding veilig te houden. Aanleiding van de reactie is een bericht van de titel van de bronfiets verdwijnen bij de politiebureau Centrum. Kebari mee. Op Centrum is Sipahilon, Tulunjano, Bahia, Ego Colombian, Rag Brazilian, Banda Sipahio, Kachorder, Atelk Uermia, Napakran, he. Auro Kabule, hega, Sipahi Pakraike, Banda Bail, hega, Oise. Hoe op een kwek, Michelge, Bahia, Kitana, Kitana, Kloismas, Chichelja, he. To Admi Bramona, de Ketter, direct Boliga, to. Bronfiets, een opgevoerde motor met een vergrote carburateur, zowel de voor- de achterverlichting ontbrak, evenals de kentekenplaten aan de voor- en achterzijde. Bolle de snelle pen meldt in de update de inspecteur van de afdeling. Snelle pen, bolle de admin snel ik de wikkertje juist kooltoelijk en zegt tjuri, want mensen hebben geen vertrouwen meer. Daar gaat het om. En als mensen vertrouwen hebben, dan gaan ze gewoon zeggen dat mijn ding dan daar nog veilig staat. Ja, dus toch, ja. Ja, ik admin gaat toeren. Bolle Johnny is een hele normale zaak. Lik in beruchte verdachte in reeks voertuigfraudes. Na speurwerk opgevat. Vroeg autoke fraudeerkeler. Ja, ego admi. Ego tis briske. Admi autoske fraudeerkeler. Ja, ik opsporing actie bij hem. En ik is een pakkelijse aanraking is gekomen. Ze traat daar in september. Bolle hega. Gespecialiseerde intelligente eenheid was uitgewerkt. Orike Pakalise, bija, Abulie Johnny, Kountje, Krise eigenlijk met I, bija. Verdachte wordt in verband gebracht met meerdere zaken. Bolle auto's zijn verduisterd, auto-laskerde, wat raadje je ook, dewe, bija, dat doe winnen, bija. Daarbij zou gebruik gemaakt worden van vervalse bewijzen van bankoverschrijven. Uit verklaring van Ries aangehouden verdachte komt F naar voren als vermoedelijke opdrachtgever van diegene van de betalingsbewijzen. De Jeremia, bija, Aurgevaren, bija, Falskutan, Zipus. Banale wat raha moedi me baar na he bichara ke chori karat kar dik kaunchi kara baya jaila Ronnie Brunswijk ke oor Ronnie Brunswijk ke oor jai bhaiya yohi Ronnie Brunswijk he joon NDP ke sanghe asaid kam kare he sit indena ap u kam bol NDP heef de verkiezing niet gewonnen bhaiya NDP na jit te kaise aan NDP Admi Janneke een grote deels onze vormkursekatra en jij bent ook een van de persoon dus aan Bob Leider John Bolle Barak kritisch Bolle Hega Bolle, volgens hem worden vooral directe leden die door de geel-zwarte partij zijn voorgedragen op een oneerlijke manier in verband gebracht met de strafbare feiten. Bolle, Abobke Admijon, Bolle, Kusab oneerlijk ze hebben ook behandeld kregen. Bolle, NDP, Bolle, ook de regering bij de coalitie mee. NDP denkt dat gewoon dat ze de verkiezing hebben gewonnen. Bolle, Baki Aysena, Bolle, NDP, Atala Zetel, hè. और बोले 18 सीटर से तो बोले कुछ ना कर पाइए बोले आज बेफोरबील बोले आज बेफोरबील बोले एगो हड़िया में एन एमर इस ओवर खलोपन एन अबोब ताकि उनो वेरी नंगा दिन सांदी सी दन खान व डरेट अबोब कितना रोज से चिल्ला है बोले हम लोग थक जाब तो हड़िया में से निकल जाम बुधवार के बोली से एगो प्रोग्राम में ब्रेंसवेग बोली से रोनी ब्रेंसवेग बोली से फूर द आन दैट है नीट अलीन खुद मुत सेन ओम एन कोरम इन पार्लियामेंट फरलीन तो जाने कोरम मतलब के को ग्रुप चाहिए हो जाए कि तब तो फरहादर कर पाइए बोले हम लोग खाली ओकर खानी ना बाटी बोले इन फन साक जो हैगा हम लोग के overheid recent is omgaan met het schooltassenproject. Deze schooltassen zijn volgens hem politiek verdeeld. Schoolkids taas mataan bij NDP akeel baante waarvan abba bole hambil oma baate. Or bole hega tolunjane hega menu mitten ke baare me. Or oker baare me bataai se daarnaast blijkt dat de abba vaak niet op de hoogte wordt gebracht van de besluiten die worden genomen. Abba neer next. Laatste hoorde ik dat de menu mitten weg moeten. Maar we moeten moeten praten. Dus ik krijg om men om te binnenlaat me hoe mange kamkere. O NDP ket mi mange hoe ze nikare. O bole abop en if uno mamoro dan uno mamoro. Maar tot nu toe praat ik nog met de president. Laatst hadden we een heel lang gesprek met de president. En ze zei Brunswijk het gaat goed komen. Dus ik wacht erop. Mi elukufa a ontwikkeling e go. Zo, je maakt hij maar een jenta en ze blijven maar, ze hebben kooi appen, voordelen gaat de regering met goezel heen. Of jenta gaat ke ja he bhaiya, jenta gaat behoed kamti, kaam hoewe heen. Zo, je maakt hij Suriname, deze roze beltmenbouw bij Pelin Birgi al 2020 gemeld eigen onderzoek door onveiligheid geblokkeerd via Tolonjanego Birgi Suriname Roze Belke is er zo na pona kone wala chije via hier aan betalen mijnbouw activiteiten in hoe overmangsgebied mee 2020 met bij de gevoegde overheidsinstanties Suriname gemeld bolle het 23 september ke bolle media berichten over de mijnbouw is in het gebied verklaar kere toestemmingen onderzoek van de delstoffen te doen. Dus hier heb je iets ietsje baren me betia udhar bhaiya. Bouters ke auratia ka mange bhaiya. Bouters ke auratia mange hai jaise Santokhi Lachman ke beeld banal hai. Bole hai okar admi bouters ke beeld chahi bane ke diswa me. Bole hai Ingrid Bouters bole een boek wil uitbrengen over de leven en nalatenschap van Bouters. Bole naast het uitbrengen van een boek wil zij ook een standbeeld van Bouters laten maken. Abolo bhaiya nichua standbeeld waar ik konchi likhal lega. December moorden likhal lega. Ki likhal lega. Revolutie Bouta. Ki president Bouters likhe. Dan laat ik dit even aan de kant mensen als een kantteken. Maar dan verdient de boek van een volledige eerlijke geschiedenis schrijven. Een boek van Bouters moet niet alleen positieve zaken bevatten, maar ook de donkere bladzijden uit zijn leven en geschiedenis zijn. Mensen, Johnson Mepe, Ronald Venetiaan en president Raha, hadden ze namelijk een boek gemaakt, ook voor en over Bouters en de regering, over decembermoorden en alles. En die geschiedenis wees de kinderen van ons in Suriname niet. En dat zou namelijk uitgedeeld worden in Suriname. Als Suriname school me bedoel Karilla en die was met één namelijk me ja teruggetrokken naar Magra school me uchi jai ki ki larkan jane ki Bouters konchi konchi kari se vanaan de revolutie se ketra admi marane moiwana moord december moord euro presidentschap en van alles oi hiya pe mange hega Ingrid Bouters boekwa banawe oi hua Bouters bolera hamare boek na bani oi na jai school me want grote dienst is mensen jullie weten wat er erin gaat staan. Op het standbeeld voor deze Bouters op basis waarvan op basis zijn betrokken bij de decembermoorden en ernstige mensen rechten schending. Waar zou zo'n standbeeld moeten komen en in ieder geval op een openbare plek, zoals Onafhankelijkheidsplein, misschien op de Berm en wat moeten wij dan zeggen tegen de nabestaanden van de 15 slachtoffer van december 2082 en wat moeten we zeggen tegen de nabestaanden van Herman Goeding en de slachtoffer van de bloedbad van de Tamarejo op 20 maart 87, waarbij 7 mensen op brute wijze werden vermoord. Dit zijn een van de gevallen mensen. Bouters werd veroordeeld tot 20 jaar gevangenisstraf. Wees er de medepleger van de moord. Het hof is daarbij op de leidinggevende en alles bestaande en een bepalende rol bij de gewete op mij Ingrid Bouters en mange bari lamba chowra likhal hai lekin hem bole daarvoor hoeven wij niets uit onze geschiedenis weg te poetsen, maar een standbeeld is iets anders en daar wringt de schoen. Een standbeeld zegt dit is iemand die wij willen eren. Voor wat mevrouw Ingrid Bouters, daar gaat het om. Op de kop ja taats met vuurwapen, munitie en valuta bij jahan pe matti jare hai. Jahan pe matti jare i uit kijk crematie oort ke banchit na karela mausi crematie oort weg naar zeke banchit karela manger ke banchit ho ego oto turan he ego 58 jarige admike de inbreker of inbrekers usap ego rug tas derla jema पैसा रहा, पिस्तौल रहा, पिस्तौल के लाई रहा और द्रीगो फलिता उमा रहा। ओमा से इन ब्रेक चुराई के लिए के भग गए है तो योता प्रादो अप ऑनगेफेर 100 मीटर फॉर अ ट्रेन एंड ली फॉरफॉल्कन्स नॉट बिनन। In de tas zat een vuurwapen, een bijbehorende patroonhouder met 10 patronen van 9 mm. Ook werden 2000 Amerikaanse dollar, 2000 euro en 20.000 Surinaamse dollars buit gemaakt. Dat is een beetje leek, toch het jij mattie mee jijgen, bhaiya. तो के चाहे मट्टी में जाए के जहां पे लास्ट एयर तू गेले बतौख करे और तू पिस्तौल ले के 20,000 एसर दे 2,000 एरो नेख मिलीमीटर के पत्रों तू के कर खात ले गेले भैया तुलन जानो नहीं ले तेज वासत आलसो की वेखना सी में तू जाइए मट्टी जरावे वार हील फील फन दी इन ब्रेकर्स voeren om auto daar in te breken en dit is weer het geval om de konja egomaand ouderhoewe schooluitval onder jongens werken ondersteuningsproject van 300.000 euro gemaakt ziet hoe we onze janta lekker onze pijlen aapko hem een geet suna dit hai
1: chithiya likha likha hem bheji vail